0: Southall Travel invites you to the beautiful city of Dubai. Enjoy the great shopping experience, luxury hotels, water sports, golf courses, Gold Souk, desert safaris and Dhow Cruise. There's never been a better time to go to Dubai.
1: Call 0208 574 8410. 0208 574 8410.
2: Southall Travel, at all protected.
3: Gorgeous Couture, for every celebration, every moment and every unforgettable entrance.
2: Discover Gorgeous Couture Southall, the grand new destination for elegance at 159 The Broadway Southall, UB1 1LR.
3: Explore exquisite bridal wear, glamorous party wear, beautiful jewellery, accessories and stylish outfits for men and women.
2: Plus, Leica listeners get 10% off on bridal wear and party wear. Open 7 days a week.
3: Gorgeous Couture Southall, where every occasion find its perfect style.
2: Visit gorgeouscouture.co.uk.
4: Are you sitting on a mortgage and getting nothing back? What if your remortgage paid you?
5: At Cashback Remortgages, we find you deals that put real money back in your pocket, not just a lower rate, but actual cash. Hundreds, sometimes thousands of pounds just for switching.
4: Our expert advisors have helped thousands of homeowners across the UK remortgage smarter and walk away richer.
5: Call us today on 0208 706 0915. That's 0208 706 0915 or visit cashbackremortgage.co.uk.
4: Cashback Remortgages. Your mortgage should work for you.
6: ਜਦੋਂ ਵੀ ਕਾਮੇਡੀ ਮੂਵੀ ਦੀ ਗੱਲ ਹੁੰਦੀ ਹੈ ਤਾਂ ਇੱਕ ਮੂਵੀ ਦਾ ਨਾਮ ਹਮੇਸ਼ਾ ਆਉਂਦਾ ਹੈ। ਉਹ ਮੂਵੀ ਜਿਹਨੇ ਸਭ ਨੂੰ ਹਸਾ-ਹਸਾ ਕੇ ਲੋਟ-ਪੋਟ ਕੀਤਾ।
7: ਕੀ ਕਹਿ ਰਹੇ ਹੋ?
6: ਉਹ ਮੂਵੀ ਜਿਹਦੀ ਸਟੋਰੀ ਨੇ ਬ੍ਰੇਨ ਰੋਟ ਕੀਤਾ।
7: ਕੀ ਕਹਿ ਰਹੇ ਹੋ?
8: ਗਿੱਪੀ ਗਰੇਵਾਲ, ਬਿੰਨੂ ਟਿੰਨੋ, ਸਰਗੁਣ ਮਹਿਤਾ ਫੇਰ ਤੋਂ ਲੈ ਕੇ ਆ ਰਹੇ ਨੇ ਪੰਜਾਬੀ ਸਿਨੇਮਾ ਦੀ ਸਭ ਤੋਂ ਵੱਡੀ ਫ੍ਰੈਂਚਾਈਜ਼ ਕੈਰੀ ਔਨ ਜੱਟਾ 4, ਜਿੱਥੇ ਐਡਵੋਕੇਟ ਢਿੱਲੋਂ ਫੇਰ ਕਹਿਣਗੇ,
9: ਪਰ ਢਿੱਲੋਂ ਨੇ ਕਾਲਾ ਕੋਟ ਐਵੇਂ ਨਹੀਂ ਪਾਇਆ।
6: ਦਿਸ 26 ਜੂਨ ਕੈਰੀ ਔਨ ਜੱਟਾ 4 ਦੇ ਨਾਲ ਥੀਏਟਰਸ ਹੋਣਗੇ ਲਾਫਟਰ ਦਾ ਸਟੇਡੀਅਮ, ਕਿਉਂਕਿ ਇਹ ਸਿਰਫ ਫਿਲਮ ਨਹੀਂ, ਇਹ ਲਾਫਟਰ ਦਾ ਫੈਸਟੀਵਲ ਹੈ।
4: ਡ੍ਰੀਮਿੰਗ ਆਫ ਓਨਿੰਗ ਅ ਪ੍ਰੋਪਰਟੀ ਇਨ ਦੁਬਈ? ਨਾਓ ਯੂ ਡੋਨਟ ਨੀਡ ਟੂ ਫਲਾਈ ਥਾਊਜ਼ੈਂਡਸ ਆਫ ਮਾਈਲਸ ਟੂ ਐਕਸਪਲੋਰ ਦੀ ਓਪਰਚੁਨਿਟੀ। ਦੁਬਈਜ਼ ਲੀਡਿੰਗ ਰੀਅਲ ਅਸਟੇਟ ਐਕਸਪਰਟਸ ਆਰ ਕਮਿੰਗ ਟੂ ਕੁਆਲਿਟੀ ਫੂਡਸ ਹੇਜ਼ ਫ্রম দ্য 27th টু দ্য 30th অফ জুন। ডিসকভার লাক্সারি ইনভেস্টমেন্ট অপশনস, এক্সক্লুসিভ রেজিস্ট্রেশন ওয়েভারস, রেসিডেন্সি সাপোর্ট এন্ড অ্যান ইনক্রেডিবল 0.25% মান্থলি পেমেন্ট প্ল্যান। ভিজিট দ্য দুবাই রিয়েল এস্টেট স্ট্যান্ড এট কোয়ালিটি ফুডস হেজ। ইয়োর ফিউচার ইন দ্য সান কুড স্টার্ট রাইট হিয়ার। 27th টু দ্য 30th অফ জুন। সি ইউ এট কোয়ালিটি ফুডস হেজ।
10: ওয়েডিং সেলিব্রেশনস, কর্পোরেট ইভেন্টস, রাগস এন্ড সব কুছ এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে হ্যায়। পারফেক্ট লোকেশন ঢুঁড়নে সে লেকার ইনক্রেডিবল থিমস ডিজাইন করনে তক, ওয়ার্ল্ড ক্লাস কুজিন সে হর ছোটি বড়ি রিকোয়ারমেন্ট তক ম্যানেজ করতে হ্যায়। 30 সাল সে জ্যাদা কা এক্সপিরিয়েন্স হর ইভেন্ট কো খাস বানায়ে। ফোরন কা ফোন মিলায়ে 0208839 0880 অর ভিজিট ragasun.com। লোকেশন, ডিজাইন, ম্যানেজমেন্ট ইয়া কেটারিং, রাগাসন।
11: লন্ডন, দ্য ওয়েট ইজ ওভার।
12: হালদিরামস ইজ নাও ওপেন এট লেস্টার স্কোয়ার, সেন্ট্রাল লন্ডন।
11: দ্য অথেন্টিক টেস্ট অফ ইন্ডিয়া হ্যাজ ফাইনালি অ্যারাইভড রাইট ইন দ্য হার্ট অফ লন্ডন।
12: ফ্রম রাজ কচোরি টু ছোলে ভাটুরে, পাও ভাজি,
11: পরাঠা, সুইটস এন্ড সো মাচ মোর, ইয়োর ফেভারিট ইন্ডিয়ান ফ্লেভারস আর নাও হিয়ার।
12: কাম উইথ ফ্যামিলি, কাম উইথ ফ্রেন্ডস এন্ড এনজয় দ্য টেস্ট, দ্য ভাইব এন্ড দ্য সেলিব্রেশন।
11: হালদিরামস নাও ওপেন এট লেস্টার স্কোয়ার, সেন্ট্রাল লন্ডন।
13: হালদিরামস,
14: tasty swag and sweet charm. Every spoon feels like a tropical warm. Make puri and amras or milkshake full. Taste itna pure, ho jaye happy soul.
15: Mango season has arrived. Here also with Jaimin's Mango Pulp. No added preservatives or colors. Only purest taste of mangoes.
14: Jaimin Foods Mango Pulp. Available now.
16: डिवोर्स या कस्टडी का इश्यू, इसे अकेले फेस मत करें। कैंटन सॉलिसिटर्स लंदन आपके इंटरेस्ट को प्रोटेक्ट करने के लिए जल्दी एक्शन लेते हैं। अभी कॉल करें 0208-907-2444। आज ही एक्शन ले 0208-907-2444।
17: 40 million people listen to commercial radio each week. That's 80 million ears, give or take. Amplify your advertising at radiocentre.org.
18: Across London, this is Bally Brambat on Like a Gold.